ভীমেশ্বর কো মেলা বেড়বাই কো বেলা লাই দেও মায়া এ সাইলি জন্মানো পারদাই না ভীমেশ্বর কো মেলা বেড়বাই কো বেলা লাই দেও মায়া।